0: পাশে পানি মাঝে হোশ দিয়ে যা মুঝে তো
1: Big 106.2, the beat of Bollywood. No rush, no noise, just soul-soothing music on a moonlit ride. This is the Big Chill on Big 106.2, the beat of Bollywood.